0: মির্সিসি গোমগুয়ে গ্যাক প্যাং তুতুরসিস বাজানা না মির্সি চাইন স্কিউ তিয়ান্তি লাখথু দিকা দিউ থার খিল চুগেন মিমাংস গামাস ইউলপা গামাস লাখথুত বেন গ্যারচিদলা গোয়ার খুঙেন মির্সিস নিস্তং ইসুর সাবদুন নাতি মির্সিস নাতি ইয়ার গ্যাস প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট সেন্সর্স অফিসার কার্গিল লাখসি চোকসনা মিমাংসি ফান কেফিয়া
1: ফায়ুলি ওজির আজম জিনাব নরেন্দ্র মোদিস ভারতী মিমাং সুন্নাম্বু গ্রাকচাইন খুরি সিং স্পেরন ইংমি আদিতি জাগা নিমি বাজা চুকশিকা প্রোগ্রাম মন কি বাতি স্ট্রোলিকা আকাশবাণী স্টেশন গংমাস দি প্রোগ্রাম পোংম্বু নশির বচাইন দুমেনমা দূরদর্শনী ইউটিউব চ্যানেল দোনা প্রসার ভারতী এপ নিউজ অন এয়ার ইকা দি প্রোগ্রাম পো নশির বচাই ইদু জগপজত ইংমি আদিতি জাগা নিমি বাজা চুকশিকা প্রোগ্রাম মন কি বাত
2: পাপা ইয়ে সব
3: মাঁ জো চিজে সালো সে বেবজে পড়ি হো উনহে হটা দেনা চাহিয়ে
2: ইয়ে ভি দাদাজি কি পুরানি পাসবুক আর এফডি
4: আরে ইয়ে কাইসে রহ গিয়া
2: পয়সে গয়ে
4: নহীঁ নহীঁ উপায় হ্যায় ব্যাংক খাতে কো সঞ্চালিত করতে রহনা চাহিয়ে বরনা খাতা ইনঅপারেটিভ হো জাতা হ্যায়
5: এসে মে ব্যাংক সে সম্পর্ক করে খাতা সক্রিয় করবায় আর আপনি রকম জো হ্যায় উসে ব্যাজ সমেত ক্লেম করে
6: দাদু ইয়ে
7: আরে আরবিআই কহতা হ্যায়
8: জানকার বানিয়ে সতর্ক রহিয়ে
7: সহি কহ রহা হ্যায়
9: নমস্কার ये আকাশবাণী है 9 দশক यानी 90 साल जब टीवी का पर्दा कोरा था और इंटरनेट एक सपना तब धुन की इस लहर ने भारत के हर घर में अपनी जगह बनाई क्रिकेट के रोमांचक आंखों देखे हाल से लेकर मन की बात के संवाद तक
10: आसमान में सिर उठाकर घने बादलों को चीर कर रोशनी का संकल्प ले अभी तो सूरज उगा है
9: आकाशवाणी सिर्फ एक रेडियो स्टेशन नहीं हर भारतीय के संघर्ष और सफलता का साक्षी है सूचना शिक्षा और मनोरंजन का सबसे भरोसेमंद साथी आज भी पहाड़ों की चोटी से लेकर सुदूर गांव तक हमारी आवाज ही आपकी पहचान है

বাসেস দিরে নুগে আঙাতাঙা এক্সটার্নাল ফান্ডেড প্রজেক্ট এনেকা তো থ্রু ইউটি অ্যাডমিনিস্ট্রেশন আঙাতাঙা চিকচি গজু দেখেনাস ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে আঙাতাঙা ইউজুয়া ইউটি অ্যাডমিনিস্ট্রেশন থ্রু আঙাতাঙা প্রাইম মিনিস্টার উচ্চেতর শিক্ষা অভিযান যে পিএম উষা স্কিম দরখানি কলেজ শিখা ইউজু দেন আঙাতাঙা মেইনলি ইয়ানা ফোকাস পু বোমুই কজু জেন্ডার ইকুইটি যে আঙাতাঙা বোমুনি ফিলা দেন উগিয়ত দেন উখোঙা ইয়ারাঙা টুয়ার্স

0: মির্চেসি গোমগুয়ে গ্যাক প্যাং তুতুরচেস বাজানা না মির্চি চাইন স্কুত ইয়ান্তি লাক্তুতিকা দিউ থার খিল চুগেন মিমাংস গামাস ইউলপা গামাস লাক্তুত বেন গ্যারচেতলা গোয়ার খুঙেন মির্চেস নিস্তং ইসুর চাবদুন ngati virches ngati yergas principal district census officer kargil lahse choksna mimang sifan kefe
1: medium wave sonchin gapjana in shubinaj kilohertz medium wave turkena in shubinaj kilohertz dona fm rga sharia chik megahertz yang mobile app news on air ka dio akashwani krikrin wax bo khabarun chindu kasta akashwani srinagar na urdiyan khabarun na tafsirari lebet rilewla dambazat